0: আমরা সাথে লোক লাগে বৈঠল বাড়ি
1: আচ্ছা বারিশ হতা অনে
2: বারিশ তো ভয় রলা 9-10 কে বিচ মে
1: হ্যাঁ এ নিয়ে ভয় রসা খুলল বাটে তো বটল বনি সুন্দর আর
2: আচ্ছা চলি কই তো বৈঠ কে আয়া থোড়া বহুত মস্তি কর লেবে কে চাই তো জান পহচান ভি হোকল জরুরি হবে কেউ কেউ সে নু বাত করে কি ইচ্ছা হলা
0: এই হবে কি আমি কোন দিকে ইন করা
2: গানা প্লে করতানি সোনা ত্রেন সব কে সাথ রেডিও 90.4 এফএম